0: गिलास तुमको वाफी
1: हम लाफुंडे लूँ डा परापोरम ने सिसने फिर नुमन फार चावा आजुला सेने मातिवियन सीरा बे सेंगा मन फाई ताकोस नाफ्चारा कारण अनुसार दी थी बम मातिवियन तान सीरा बे मन रूस सिद्धिवे चमारा का फन वही तयार ले फंक्शन तनान ना योम लियो ने फार फुट्राफ्शा सनानियन ना वही तबे मिसी आस्तेरी ना यं इतम तनान सीरा पेरु देफान अचारा ना आस्कुवा तो फोलु अंजन देवे अन फंड रेशन सारा यावी योनी वन फार दीवन सिंदी याफा तेम बम बिला मंजाया तान ना सारा याव बिला तुपना डेक्टर सारा यावे योनी वन से फार दीवन सान जिंदा जिंदा मसो फालनारे तने मिसे तफिर tokony andray tanana mihitsy ny tsara iavy a anivon'izay fahadiovana sy ny fanajana ny fepetra rehetra
2: madio satria tratran'le misy tsy manao kasibosy zany di lasa madio ny tanana mafinaritra misy voasazy ireo olona zay madio ny tanana amin'izao lalana aloha betsaka ny simba zany hoe misy an'le ezaka zany eo amin'le tapi fanampenana azy zany zany hoe tsy tena vita anina fa tipitopy mborina tapitapenina zany
3: ohatra mbola tsy de tena hitako misongadina tsara baka ohatrany eny aminay ary zao tsisy fanaripako tokony amboarina ny lalana de asiana fanaripako satria ty lalana ity zao a mandrakiti ny androany de io ihany mbola eo fa mbola tsisy fiovana mihitsy zay ihany zao matsy ny tenitako satria ty mifampiasa fandavananda
4: ny fahadivan'ny tanàna aloha zao dia mba efa misy andray mpamafa reny ny faritra ambomena zay aloha ny hitanay amin'ity a ary ny fahadivana manaraka hitako koa nefa aloha ny amin'izao dia fese ny vese piblika tena tsisy eto amin'ny quatre chemin nefa zay tsy tompo tanàna daholo ny eto fa misy ny mpiavy misy ny lavitra makany avesen' olona tsy avelany mihitsiny zay satria misy lakile daholo ny vesen'ny olona rehetra ka zay ny tena mba angatahanay sy etaninay anay zao avenesatsy io no varitra ety ny mahita toerana nefa raha andeha ivoaka mana anetaneta be anatsahakely ny mba lasa voaka fa tsy mahita n'izany pipizana zany na ivalanana rano ary tsy mahita n'izany anay fa tena mijalo mihitsiny zay aloha hitanay tena mampijalo anay eto amin'ity toerana ity
5: efa manomboka madio izy zao e efa manomboka madio izy zao satria teo aloha izy aloha tena maloto de maloto fa amin'izao efa tonga tolotolo ny mpiasa mandeha tsara ny kommune de mizotra ny asa rehetrarehetra ny olona koa mila tanàna madio fa rehefa tsy madio ny tanàna de manjary maloto koa ny olona manjary maloto izy rehefa maloto ary rehefa madio izy de mitandrina sy ara-dalàna
6: ny ben'ny tanàna aloha zao de efa miezaka manadio n'la tanàna de hita hoe misy fiovany a na ny zavatra ahita maso azy de hoe misy fiovany tokoa satria raha oharina amin'ny avaratsiany izy zao de hita hoe tena efa milamindany tataolo mitohana be ny tomobila am'la lalana raty nefa zao efa tena hita hoe azo any elanelana ny mpandeaza de tony efa milamindamina ny fanatsarana tokony atao akoatra ny zavatra efa vita aloha de ny eny ny tanàna zany tokony hoe tokony mba isy ampandrosona kokoa mihoatra zao zahatra efa hita hoe zahatra efa vita zao de tokonymbola tokonymbola androsony izao zany tsika na ny tena marina satria hoe atsirabe tanàna madio
0: saotra tomboko lahy saotra tomboko vavy.

0: क्लास तुम कुफाफ ही।
1: आओ के नरो ये जकाचन उमेंच के जनफित किसना ना पेचका अमनरियोजन हनुपुन फो कमलकास नुनें सुना नरो फच्चुम तुम पुन फो कमलकास तदिजो फप्यासं बाओ के नरो आरे मानना तंबेरना ड्राइक्टा अम फो कमलकास इसाइले बिनरो एता मबहोका नेंतना नमुला फुलाना नि पोलिटिका पंजाकाना जे उतांतेरहिनारेo आरि नि फेombahoaka dia feon'Andriamanitra aoka tsy hivadim-pitokisana ianareo ka hamerina ny fomba fanao teo aloha handroba ny repirenena hanao herisetra hanao kolikoly tsy namanareo amin'izany zahay no sady tsy afaka hiaro anareo ihany koa ary tsy maintsy handray fepetra hentitra tsy misy famindrapo ny tako fanovana tantera ny vahoaka malagasy aoka ny tenanareo mihitsy no taratry ny fanovana sy ny fanavaozana ary ataovy misongadina amin'ny fitondratenanareo sy ny asanareo izany takiana manokana aminareo araka izany ny fampitana tsy miato sy ara-potoana ny fivoaran'ny asa ataonareo sy ny vokatra mivaingana azo avy amin'izany asa izany ireo fepetra voalaza ireo dia takiana ary manan-kery ihany koa antsika rehetra mpiasam-panjakana meteza ianareo ho fitaovana mahomby sy marina antoky ny fanovana ka hanompo ny mpiarabelona
0: saotra tompoko lahy saotra tompoko vava